0: কোনে কাঢ়ি নিলে বারো স্বদেশ প্রেমর বীজ, ধৈর্য সাহস আর দুবাহুর বল। মই লাফিতে কইছো মোর সঘনাই নাম লোয়া ডুইত পড়িয়া দেখা দল, মই লাফিতে কইছো মোর সঘনাই নাম লোয়া ডুইত পড়িয়া দেখা দল।
1: ভূপেন হাজৰিকাৰ কণ্ঠত এবাৰ আন এটি গীত শুনোৱা হওক।

0: পরীক্ষা প্রিপারেশনের কারণে দিন রাত মানে যেটা সময় পাইছিল দিনতো করো রাতিটো অকমান কমায় করো এনে যেটা স্কুল বহি থাকে বা কলেজ বহি থাকে কলেজ বহি থাকার সময় দিনত যেহেতু সময় নাপাও মানে রাতি করো
1: পঢ়ার লগে আমি কেতিয়াবা তুমি এনেকে প্রশ্ন কাকত দিনত প্র্যাকটিস করা নাকি যে মানে তিন ঘন্টাত কিমান লিখেছো কিমান পড়িছো কিমান অগ্রগতি হয়েছে?
0: হয় মানে লাস্ট সময় করেছিল আপনার কোয়েশন পেপার বিল যে আগর কোয়েশন পেপার আসলে প্রিভিয়াস ইয়ার কোয়েশন সেখানি দুখান চাইছিল সেইখান করে চাইছিল মানে ধর এখন পেপার উলিয়ালো তিন ঘন্টা টাইম রাখি ললো সেই তিন ঘন্টার ভিতর সেই পেপার কমপ্লিট হয় নহয় মানে নিজে ট্রাই করে চাও যদি নহয় যদি বস্তু নহয় সেট ইম্প্রুভ করব লাগে। মোর বিশেষকে মানে অকমান লং কোয়েশন খানি লিখব মানে যেহেতু মানে একটা টাইপ থাকে ন যে মানুষবিলাকে পড়ে পড়ি পেলে মুখস্থ করে লয় এনসারটা মুখস্থ করে পেলে আপনার এক্সেক্ট টু এক্সেক্ট লিখি দিয়ে সো মানে তেনকা নাছিল যে মানে মুখস্থ করব নো মোর এই মানে মো ইমানখানি মানে কো যদি কেপেবিলিটি নাছিলে যে মানে গোটেখানি মুখস্থ করে পেলে আর দশবার যদি মানে এই এনসার লিখো মানে দশবার সেমে লিখব মানে মো কেপেবিলিটি নাই সো মানে কি করো মানে বুঝি লো ন বস্তুটা বুঝি লওয়ার পিছত যিকোনো বস্তু হোক মানে বুঝি লো